ঝুমকি রথ এবং সুভাষ দাস। হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম গীতিধারা শুণবে সকাল 9টায়। সকাল 9:30 প্রচার করব সাক্ষাৎকার ভিত্তিক কার্যক্রম বনমল্লিকা, এথিরে রাম সীসাঙ্ক সহ সাক্ষাৎকার শুণবে। হিন্দি চলচ্চিত্রর গীত শুণবে দিন 10:05, দিন 12, দিন 2:15, সন্ধ্যা 6:10 এবং রাতে 10:30। পূর্বাহ্ন 10:30 এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুণবে। আকাশবাণী লাইভ শুণবে দিন 11, কন্ধ ভাষার কার্যক্রম পুনে লেঞ্জু প্রচারিত হব দিন 12:30। হিন্দি ভক্তিগীত শুণবে দিন 12:50, শিল্পীমানে হলে শেখর সেন, লতা মঙ্গেশকর এবং ভূপিন্দর। হিন্দি সুগম সঙ্গীত শুণবে দিন 1:05, শিল্পীমানে হলে ঐশ্বর্যা এবং খুশালি কুমার এবং তুলসী কুমার। ঘর ঘরণী কার্যক্রম প্রচারিত হব দিন 1:20, এথিরে শুণবে সাক্ষাৎকার প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠনের মহিলাঙ্ক ভূমিকা। পরে শুণবে অন্য এক সাক্ষাৎকার, পিলাঙ্কু আমি প্রাথমিক স্তরে কেমিতি শিক্ষা দেইপারিবা। যুববাণী কার্যক্রম প্রচারিত হব অপরাহ্ন 5টায়। হ্যালো চৈতি জন শুণবে অপরাহ্ন 5:30। শ্রীমদ ভাগবত শুণবে সন্ধ্যা 6:20। কার্যক্রম উদয় ভারত শুণবে সন্ধ্যা 6:30। রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। কিষণবাণী কার্যক্রম প্রচারিত হব রাতে 7:30। শুনিলে আজ আমার কেন্দ্রর প্রচার হওয়াকু থিবা বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী জয়পুর আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ সকাল 7:10 আমার স্বাস্থ্য। পরে সকাল 7:15 শুণবে ওড়িয়ারে সংবাদ রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্রর। শুনিপারিবে সূচনা বিরতি পরে।

0: একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
2: আপনি জনে ব্যবসায়ী কি আউ আপনক ব্যবসায়কু বড়াইবাকু চাহুচন্তি কি
3: তেবে চিন্তা করন্তু নাহি এণিকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব
2: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আউ আপনকর ব্যবসায়কু বড়ান্তু
3: সুলভ দররে আপনকর ব্যবসায়র বিজ্ঞাপন পৌঁছি যাব সবুঠি সবু সময়রে আউ সমস্তক পাখরে
2: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বর রে
3: আকাশবাণী জয়পুর সদা আপনক সাথিরে সবু সময়রে আপনক সেবারে
4: পরবর্তী গীতটি নরেন্দ্র বেহেরাঙ্ক অন্য এক রচনার শিল্পী শিবা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিলা, রাইট? হেলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: রথযাত্রা উপলক্ষে 12 জুলাই রু 16 জুলাই পর্যন্ত উৎকলিকা আনিছি হস্ততন্ত্রে 10% প্লাস 20% ও হস্তশিল্পরে 10% র বিশেষ রিহাতি। এই অফার উৎকলিকার সমস্ত শাখা ও www.utkalikaodisha.com রে উপলব্ধ।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিলা, রাইট? হেলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিলা, রাইট? হেলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभी

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: শ্রোতাবন্ধু, শিক্ষাঠারু সংস্কার বড়, কুসংস্কার অনেক সময়ের আমাকে অবাটরে বাট কড়াই নিয়ে, ভুল বাটরে পাদ থাপিবাকু বাধ্য করে। সংসার আইনা কিন্তু শিখাই থাকে শ্রদ্ধা ও সমর্পণ ভাব। ভুল করে ক্ষমা মাগিবারে কে কেবে ছোট হয়ে যায় না বন্ধু, বরং অন্যর আখির আইনারে সে উঠি যায় বহুত উপরকু। ভেদভাব, মান অভিমান, রাগ রোষর পরিধি ভিতর যে বাহারি আসি বসুধৈব কুটুম্বকম্র বার্তা বাঁটি চলে, সে হি জন্ম ও মৃত্যুর আইনারে পালটি থায় মহাপুরুষ।

শ্রোতাবন্ধু আসন্তু সময়ের আইনারে নিজকে দেখিবা, কিন্তু মনর আইনারে নিজকে সজাড়ি নেবা, বাকি সবকিছি ছাড়ি দেবা সেই পরমাত্মাঙ্ক উপরে। জীবন ছোট হেউ পছে সুন্দর হওয়া দরকার, সার্থক এবং পরিপূর্ণ হওয়া নিহাতি আবশ্যক।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ইয়া বাসয় ভাই তাই তাঙ্গে বারে তের জহরা নিজ না তলে হরিজানি বাণজা মানসি জহরা বাণজা
1: জহরা সাম্মামা না বাকিটি চিকে ইয়া বাসয় ভাই বারতি জহরা পে
0: হাতে মার নিজ র চাষবাস তে কথা হাডা ন এনতা কি আজকাল তো মেশি নাই পুঁজি নাই যে কারাবাড়া হাতছে নে আষাঢ়া ওয়াহিম নে ওটা আজকাল পটা আষাঢ় সমানা পিউ ওয়াতে
1: ওয়াতে আষাঢ় তো ওয়াতে এটা কি মারো নে চাষবাস কি আশারে মাগত ওটা দিন হিলে
0: হিলে নে তো পিউ ওয়াতে নানুষকে নিজ ওয়াতাটা হলে পিউ আহা জিনছে ওয়াহি ওয়াহি এ জিরতা পিউ আছে বড় কষ্টে নানু এগাওয়াতে যা হো নিজ মারো আতে পেট কাটাতে ওটা ই চাষবাস তে কথা মার হাট কথা আনু
1: হ্যাঁ মামা যেতকি মা তাই বাইতি চাষবাস উপরে কথাবার্তা আনো
0: চাষবাস মার তো চাষি লোক তাই ওটা চাষবাস কে আশারে মা নিডা বাতকা মা বাতকু বাধায় আনে এদা পাই যে মার চাষ নিহিকে কি নাদি মানে আজকাল তো পুঁজি নাই আজকাল মা দেশি প্রণালী কে মানে ওটা দেশি প্রণালী তলে মার দেশি বিহন আপে দেশি বারতি মারসকে কিহিম নাই মাত্র আজকাল সিনিকিন ইচ্ছারে দুনিয়াকে বাদলা আতে ওটা চাষতে পদ্ধতিকে দিন থাকি দিন বাদলা হেমনি
1: বাদলা হিনে এদা থাকি আজিকাল বাদল আশারে অসুবিধা মামা এদা থাকি মার এনা কি নাই মানে সমান টাইম যদি মার চাষবাস কি আই ইচি স্যার আজিকাল পিউ জিকে এতে আহিলে এদা থাকি মার ই যুগ সিনিক হাত সা যুগ তলে তালমেল আহা চলো আতি নেহে আনে
0: নেহে আনে আজকাল তো পিউ বাহাম নে বাহিসকে মানে আজিকাল আতে ই পিউতা আইকে মার আমি কান্ডা যদি মান্ডিয়া উহিন কি আমি কুলি উহি নাই আমি ওড়ে এনএনি শস্য জাতীয় স্কে মার কহড়া আপে আর কাপু কাও জনা আপু এন আসকে মার চাষ কিন ইচি সারে আইকি নে ইচি সারে মার আমি কান্ডা উহি নাই সারে মার মা ভূমি জাগাতে সিনি কিনা দি মানে আমনি জমিতা মার এনা উহি সারে অজিনে ওড়ে এদি বা এনিল তাই এদি তাই বাণা মানে কি রচেকা এদি র হরু মারিলে তাই মানে ইহা হলে বারে সিনিকা হ্যাঁ মারসকে চাষ কিনা দি মানে তো তাই ভাই আজকাল কুলি উহিন কুচার কুলি পালাবাক না দি মানে মাণ্ডিয়া উহিন কুচি মাণ্ডিয়া পালাবাক না দি মানে এনা উহিন চিসকে পালাবাখান উহিসারে হারকা অজিনে ওড়ে মাঠি না দিসকে মানে মার হলে তো মাণ্ডিয়া এনা মাটাপ সিন আসকে ওড়ে গুডিয়া কুলি হালে তলি বেলা এচে নিহি ই সময় তাহলে গুডিয়া কুলি মাটু ইতারে কহড়া মাটু ইতারে ইলা হি চাষবাস তাকে বারো জানা ইচি নিহি নিহি রাহা বাহা তলে চাষবাস মার ই সমবাদ ইচ্ছারে রচেকা রাহবাহা হা চাষবাস কিহি নাই মাত্র নিজর মাণ্ডিয়া চাষতে কথা মার হাডান ইচ্ছারে তাই ভাই মাণ্ডিয়া চাষ কিনে অছি সারে মার মাণ্ডিয়া আমি কাণ্ডা উহিন আমি গুডিয়েতা র মাটি নাই উহি নাই এদা পাই যে মার এদাণীতি মার টিকাণে কে হা না মার উহিনা দি মানে
1: হুম মামা সত কথে মার বেলা বেলি এ মাণ্ডিয়া যদি উহিনা দি মাণ্ডিয়া পালাবাক নাই মানে মাণ্ডিয়া পালাবাক হাসমা মাণ্ডিয়া পালা আনি ভিতরা তাকে মার এনা কি নাই মানে এ গুডিয়াতি এমনি তারা উহি নাই এদানে সফা সুতরা কিন্ন সারি সুটু এড়ি পাড়ি তাহান লাটা কুটা মানানি হুডা হুডি কে হাতু সানা এদানে জাড়া।

0: পরিষ্কার কাজ এড়িয়ে নিয়েছে স্যার। এদান যে কে বাররে বাচ্চি কে হাত সা কুতু হনো এমাট মারে লাগে রেডি কে হা স্যার মাতে যেতে বলে পালা আনে উহাল থাকি সুবিধা আনে
1: হুম বারে তে আতে মার সফা সুতরা কে হানা এলা হ্যাঁ রুই কাসা তিন কাসা কে হান পিসান স্যার ঝাড়া ঝাড়ু বাচ্চি কে হ্যাঁ ডাই মা যা হ্যাঁ এ উহিনা ট্যাপে কি মাটিনা ট্যাপে একাবারে আহা নে কে আয় এদা পে আজকাল তো পিওয়া হেনে এদা পে আজকাল হুড়া কষাস কে কিনা দি মানে ওড়ে কে হ্যাঁ হ্যাঁ ওড়ে আম্বিকান্ডা নে নিনু ব্যস্তি সমানে এ উহিন মান্ডিয়া ইঞ্জি ইঞ্জি ইচি মা অঞ্চল সিন কিন স্যার মা ই করাপুট অঞ্চল বাকি করাপুট উত্তর শিমলিগুড়া পটাঙ্গি বাকি কি নন্দপুর ইতাল বাকি হলে মার মাটিম চাইতলি নে কি মাজা লোক উস্কা রচক পূজা চাতরে উহি সারে রচক লাভ এনতা কি সারে উহি সারে একে মাগে বিচাস কে উনা লাগানে ওড়ে কামাস কে গাডু ওড়িয়ে এ ওড়ে জাড়া জান্ডুস কে রচকা উনা আনে
0: ওড়ে মাঙ্গ অল্প জাগা তাস কে এলা গাড্ডি মান্ডিয়া কাম্বিনে মার উহি সারে সম্মান অল্প হেক হক উহিন কিছু আসকে মার উহিনী পুরোনা লাহিনে চো ইঞ্চিটি পুটে পাকা পাকি যদি উহিন হচ্ছে স্যার এক মামা মাঙ্গ এ দিয়ে আয় আনে বুটা কাজা কাজা আতি স্যার জেঙ্গু জিকে কাজা কাজা আনে
1: কাজা জেঙ্গু আনে ওড়ে মাটি স্যার জেঙ্গু উনা হিনে কে আয়
0: এমাট মার এনা কি নাই মানে স্যার কাজা জেঙ্গু আতি স্যার মাঙ্গ দা আনা আর ই জেঙ্গু জেঙ্গু জিকে কৃষ্ণাই পিপল তলে কোতিস কে আনে কি ডবল তলে দাতি জিকে আনে
1: ই দে অজিনে জেঙ্গু দাতি স্যার জেঙ্গু তে কৃষ্ণি স্যার ই দে আছে হারে কজনা মার তলি এনা ডাকি মেন্ডে মার যা চাতু সা মাঙ্গে তাকে ইচ্ছার কামা গাড্ডু পরিশ্রম আহিম যাতে মাত্র এই জেনে এটি ধীরে ধীরে সহজ উপায় বাহিনে ওড়ে নিহি গাড়ি এ পাশকে আনে ওড়ে গাড়ি মাঙ্গেসকে কাম্বানে ওড়ে অজিনে
0: অজিনে ওড়ে জাড়া জিকে এ মাঙ্গো মাটিন তানে না জাড়া বেশি আহিনে মার দানি বেলতে অসুবিধা আহিন চাই নে মার উহি তানে দানি বেলতে সুবিধা আয়ানে
1: সাতা কথা ইদিয়ে দা তাকে মাঙ্গা চাষ কি ইদ্রুন্ডি আজকাল তো গাডু লোক কিহি নাই এনতা কি স্যার মাণ্ডিয়া চাষ কি স্যার মাঙ্গে মাণ্ডিয়া আসকে দারাতে ওড়ে লোক তলি বেলা তো মাণ্ডিয়া নিহি চিঞ্জিলা আতরে ইচি মা কুই নর আদিবাসী নর ইলে তে লোক দে চিঞ্জিম চাই কে আয় মাত্র নে এটি বারে লোক আলে যেতে সব মানায় বারে প্রকার তে লোক উসকে এটি চিঞ্জিন রে এদা পাই মাণ্ডিয়া তে দারাসকে গাডিয়া হা হইনে ওড়ে মাণ্ডিয়া দারাতে পড়ার মা চাষি বাইসকে ওচ রচক লাভবান বেটা নাই
0: আহি নাই এমবাট এমা মাঙ্গ এনা আজিকালি মাণ্ডিয়া তলে বিস্কুট উস্কে তিয়ার হইনু ওড়ে মাণ্ডিয়া তলে বিভিন্ন প্রকার তিনি কাদিজ কে তিয়ার হইনে
1: তিয়ার হইনে জুরু আহিনু এমাট মান যা চাস কে কিহিম নেরি মাণ্ডিয়া তলে আহিম নে তুই কাতা মার হাড় আহিন চাই ওড়ে ই মাণ্ডিয়া চাষ উপরে বেসাল তাকি র তাই মানসি এ তাই তান্ড মার বেন
2: জহরা তাই
3: জহরা
2: নে পরিচয় টিকে ব্যস্ত তিনি হাতে মা
3: না দেবে রুপিতম নাইক
2: নাইউ
3: নাইউ মন্ত্রীপুর
2: পঞ্চায়েত
3: দলেগুড়া
2: ব্লক
3: শিমলিগুড়া
2: জেলা
3: করাপুট
2: করাপুট নেন এনে কামা খিঞ্জি
3: মান্ডিয়া তাস
2: মান্ডিয়া তাস খিঞ্জি আ মান্ডিয়া তাস কি হাল থাকি বাট এচার দেবালে ডু হাল পড়ান মান্ডিয়া থাকি মাটাল থাকি
3: তিন দেবাডু হা মান্ডিয়া অল্প জান্ডু মানা কিচ্ছারে
2: জেঙ্গু জেঙ্গু কহাল জিকে ওজিনে কি জাতাল জিকে ওজিনে এলে খেল নি আইন আচ্ছা এটা উহালি পাল্লা নিবু এচর দিনা পিছল পড়ান পাল্লা বাখা
3: মাসে গ 15 দিনা
2: আর লেন জু 15 দিনা তি পাল্লা ই উহাল পড়া হেনে কথা ওহি নট জু গান গা কার দে গান গা তা এনিন অসর মে থিন জের কি নে
3: এটা চাই পটাসি চাই
2: রাপি গতা পটাস ওড়ে গুরমুরড়ে গাড্ডি রাপি গাতা হিঞ্জের কি গাড্ডি সরকার গাতা হিঞ্জের
3: গাড্ডি তো রাপ কাতা
2: হ্যাঁ ইতি জেচো এদান ই ওড়ে এচর দোবালে মেবু গাতা হিঞ্জেরি
3: রন্ডি
2: দেবে কুসাও কে আর একটু মানা কি নমি সারটি কি ওহি নাটি এ ওটাই কিছি হাল দরকার আছে কি
3: কিছি দরকার আছে

0: এটা উহিদি যেছ এচর দিনা পরে আহিনে দি
1: এতো তিন লেন জুটে আহিনে
0: আহিনা এ জো এদান তাকি অল্প অল্প গাড্ডি পসল আপেঞ্জি কে হাল তা কোড়ে অসড়ে জিহাল পড়া হিনে পকমরাঞ্জি নেরি প্রিকা এনা হাল তা এদান জি হিঞ্জেরি
1: এদান তো ইয়ং জি হালে
0: এদা জি জি হাল ছকে দরকার হা এ অরে লেকি আমি কুলিনা প্রিকা নো লেকি মন্ডে ছকে প্রিকা টিনু কি গাড়ি পিয়াতি কম পিয়াতি
1: গাড়ি পিয়াতি কম পিয়াতি
0: সামান পি দরকার
1: হ্যাঁ
0: আচ্ছা মান্ডিয়া আহাল তাকি এচর দিনে লাগোয়া হ্যাঁ কিছু এচর লেঞ্জু
1: তিন লেঞ্জু
0: তিন লেঞ্জু লাগোয়া নে তিন লেঞ্জু ভিতরে দানি কাড়ো খাল পড়া নে হ্যাঁ কাড়ো খাস হাসি হিঁজে কি ডাক্তার স্পিক হিঁজে
1: হাসি নুনি
0: হাসতি নে হ্যাঁ ডাক্তার স্পিক স্যার
1: গুন্ড গুন্ডা কেউ দেখা বি নে
0: গুন্ড গুন্ডা কিনে তারপরে দানি চিঞ্জাল তাকি দিকে নি হ্যাঁ দৌড়ি পালি যে আন্ডি নে হা না এ না সপ্পা নে তারপরে গুন্ডা টিকে অধিক জানি আনে ওড়ে হ্যাঁ এচে আমার লোকমার বুতু বেচি চাই টেঙ্গা আইতে এলাকা আহাজি না হ্যাঁ দূরি বালে আন্দি না ওড়ে এলাকি মান্ডিয়া চাষ খেয়াল পড়া হি না হ্যাঁ আচ্ছা মান্ডিয়া চাষ তা আজকাল তো সরকার মন্ডি ইঞ্জি কল জুলেম পেতা মন্ডি তো হি কাহা ইঞ্জারি কি সাউকার ইঞ্জারি দারা এ নাকি দারা তো সরকার
1: পঁচিশ টাকা কোটি টাকা বাইশ টাকা
0: যদি মন্ডি তো হিন হচ্ছে স্যার
1: তিরিশ টাকা
0: মন্ডি তা সপা হড়ি খেয়াল পড়া না মন্ডিতে খেয়াল থাকি
1: সপা খেয়াল পড়া নে নর হি যত্ন কি নাই
0: মানে ও হ ইচ্ছা দন্দা কি নাই মানে আনে হ্যাঁ এটা মানে এটা সকে লাভ মানে হতে হ্যাঁ এটা চিনজাল সকে আনে ওড়ে পারচাল জিকে আনে জিনিস মানে মান্ডিয়া তাক সকে ওড়ে মান্ডিয়া তিনি দ্বারা লোক পাই সকে বহুত উপকার মানে হ্যাঁ আজকাল তো সরকার সকে মান্ডিয়া তাকি বেশি প্রায়োরিটি হিতে এ মান্ডিয়া এনি কি গাড়ি কিনেরি ওড়ে মান্ডিয়া সব বকে হাজি নে আর সব কিছু কে কি ইঞ্জারি নি কথা নি ইচ্ছক নি মা মান্ডিয়া ইচ্ছক নি মা পাই মান্ডিয়া চাষ রন্ডা স্থাতি মান্ডিয়া চাষ কি হাসম বহুত বেনি পরিষ্কার হেন লোক ওরে মান্ডিয়া পাঁচা হা ডাবু ডুবাস কে বেটা হি নাই চিঞ্জাল কে আহি নে হা এ এতে পরিশ্রম জকে কি হাল পড়া হিলে মান্ডিয়া এ নি কথা নি বহুত উড়ে রাস্তাতে মান্ডিয়া বিষয় রে ধন্যবাদ
2: ই মান্ডিয়া চাষ উপরে তো বেচাই মামা তাই নিহিনি কি ব্যস্ততেছি নে এমাঞ্জা মারো রাহা সারদা তাকি পাঁচু রণ্ডাণী বেন্ন

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান।

0: দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
1: আরে এটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
3: মীরাবাইଙ୍କ ରଚନାରୁ ପରବର୍ତ୍ତୀ ଶିଳ୍ପୀ ହେଲେ ଶିଲା ନିଗମ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিমকোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায়পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু। সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর শিল্পী পলক মোচাল অজয় পাওয়াঙ্ক গীতরে সঙ্গীত দিয়েছেন অনুপমা রাগ।

0: भन्डुकु जबर दिन के तोर संग भेट गाट रे
1: जबर दिन के का आपा
0: केने जाय रे लिस के केंती
1: मुई यार केने जीविता ते अबर बैठक लगते एतक दिन पचे तोर संग भेट पडलिन मके जबर सारदा लाला नी
0: मुहिम सा एतक दिन हला बैठक आइते रेली मात्रम तोके ना देख रेली जे केंती भंडकु निको आछे कि नाही बोलते रेली मुई गारन रानी को आछे कि नाही रे
1: निको से आछे आपा
0: हाले ए तो बरसा खिंडिक मुसा ना उना हलानी
1: ছাড়া লাগি তো তিদি তিদি করে আইলি কাই বৈঠক লগে
0: সেটা কাজে তো খগুলি ধরলা আছে কেনতার হেলে
1: হলপ ধরলা আছে
0: ধরলা আছে কি অসুস্থ খাইলি কি আরে না জানা পড়ে কথা বার্তা হেলে আর জানা না পড়ে কি তা
1: অস্পতর খাইলি হাসপাতাল বিসে যাই রইল
0: দেখ জবর খগুলি হেলে গাগড় কে নিকো নাই
1: সত কইলু সাপা মাত্র এটা গোটা সারদার কথা ইয়ামর করাপুট লগে এন্তির বর্ষা মারলানি
0: সত্যি তো আরে সবু জিলা থানো আমার করাপুট জিলা কা শীতলা আরে এটি আগা নিমান করি চাষবাস মুসা নিমান হেসি আর শাক ডাল মুসা স্বাদ জবর হেসি
1: ভিন্ন জায়গা মন থানে হলো মিশা পানি ন মারলানি
0: না মারলানি তো আরে
1: খাই কিনি কত এটা
0: খন খাই কিনি
1: আমার বাটা কেন তার জঙ্গল মন আছে
0: হ্যাঁ জঙ্গল মন
1: আছে
0: আর পর্বত মুসা কেতে বড় বড় আছে কি
1: সেটা লাগি বলি করে আমকে যেতে লড়া সেতে পানি মিশা মারলানি খাকর মিশা হেলানি আর কারা মিশা হলো পার হেলানি
0: হ্যাঁ হলো পাকা হেলানি সবু লোক কে কইতে রেলে জবর খারা ছেকছি জবর খারা ছেকছি মাত্রম দেখ এবে সর্বাধাই তো ছেকছি একা কি নেই মাত্রম জেন্তির সেন্তি এবে পানি আইলা থানে সে কাকর

0: এটাকে আমার বড় বাবুকে কই দেব রে, আর এ বিষয় লগে গোট কার্যক্রম করবাকে আমি জানাই দেব। কুটকুটা বর্ষা বাবু বত্রি গালু সব লগে
1: চার দিন হেলা নি খাই মারলানি এটা
2: দেখুন। দেখন্তু বর্ষার গোদাম হচ্ছে কোরাপুট মালকান, যেটা কথার অছি যে যেমি ধান যাক সব মন্দিরে রয়ে, চাউল যাক সব মিলে রয়ে, চাউল যাক পঞ্চায়েত রে রয়ে, সেতে পাই হচ্ছে বর্ষার গোদাম হচ্ছে কোরাপুট মালকানগিরি। কোরাপুট মালকা যদি বর্ষা ন হেলা তার জমার যে কোন জায়গায় বর্ষা হব না।
0: সত কথ কৈলাস বাবু,
1: নাই নাই সত একা।
2: হ্যাঁ
0: এবার তুমি বলাঙ্গীর থান কৈলাস নি কাকি?
2: হ্যাঁ বলাঙ্গীর থান কৈলাস নি।
0: বলাঙ্গীর বাটে মিশা গোট গড়গড়ি মারলা বলে আমার করাপুট বাটে হলো পরে বর্ষা হয়ে যাইছে।
1: হয়ে যাইছে তো
2: নাই, তারপরে আজ বি নিউজ দেখুছিলি মো যে পশ্চিম ওড়িশায় প্রবল বর্ষা হচ্ছে, যেমিতে বড়গড় হোক কি সম্বলপুর হোক, বড়গড়তে বর্তমান 220 মিলিমিটার বর্ষা তো লক্ষ্য করা যাইছে। তার রাজধানী ভুবনেশ্বর বি তো 120-130 সেমিটার, কোরাপুট কথা ন কইলে গো ভালো, আর সবুয়াড়ে তো এমনি 4-6 বর্ষা ছটি ঋতুকে আমরা ছটি ভাবে যদি বিভক্ত করিবা এবং এই চারি পৃথিবী যদি একাধিক ভাবে ধরে রহিবা, আর বর্ষা খরা শীত যদি সবুকু যদি আমি যদি খাতি ন করে যদি আমি চালি পারিবা তাহলে কিছু অসুবিধা হবে না।
1: ভাই ভনী মন সঙ্গে কাতা হেলু, ভাই ভনী মন কইবা যে কেতে কাতা হেলাইনি আমার সঙ্গে গোটে গীত গোটে শুনাই দেলে মন শ্রদ্ধা হইতাবে বলি করে
0: শুনাই দেস্তে বাপা
1: আলে শুনাই দেউনি।

0: আছে বলে রোববার দিনের চারটা বলে রোববার দিনের চারটা বলে ফোন করবাস আমার নম্বর হলানি 0685423690 আরে গোটা আরে কই দিলি
1: আলে কই দেখনি
0: 0685423690 সে নম্বর লগে ফোন করলে আমি জনটা মিশা কাতা হেবু সেটাকে আমি রেডিও লগে রাখি রেবু সেটা মঙ্গলবার দিনকে 5:30 বলে আমার চৈতি জন কার্যক্রম লগে বাজাই দেব সবু সতা ভাই ওইনি মনকে কই দিলুনি আরি আমার সাং সাথী মনকে কই দিয়া আমকে ফোন করা আরি আমার কার্যক্রমর মতামত মন দিয়া।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক নারী কেন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। আমি যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছে তাকু সাকার করিবা পাই এই নারী শক্তির অনন্য অবদান রহুছি। সেথিপাইন তো মহিলা সশক্তিকরণকু অধিক প্রাধান্য দিয়া যাউছি। এবে জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি, অসাধ্য কার্যকু সহজ আউ সরল করি পারুছন্তি। এই অবসরে আজ রয়েছে আলোচনা নারী কৈন্দ্রিক যোজনার সফল রূপায়ণ, বিকশিত ভারতর মুখ্য সোপান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা বিন্দু নিবেদিতা।
1: সতরে ভাবিলে আশ্চর্য লাগুনি, আম দেশর জনসংখ্যার পাখাপাখি 49% হচ্ছে মহিলা, কিন্তু এক দুঃখদ বাস্তবতা হচ্ছে ভারতর জিডিপি বা মোট ঘরোই উৎপাদরে মহিলাঙ্ক অবদান মাত্র 18%। এই পরিসংখ্যান দেখলে স্বাভাবিক ভাবে প্রশ্ন আসে, আম দেশর মহিলা শ্রমশক্তি কোণ কর্মঠ কি প্রতিভাময়ী নুহন্তি? উত্তর হচ্ছে আম নারী শক্তি অত্যন্ত প্রতিভাময়ী, মাত্র সুযোগর অভাব সেমানকু বাঁধি রাখিছিলা। সমাজ যেতেবেলে নারীকু শিক্ষা, সুরক্ষা ও সম্মান দিয়ে, সেতেবেলে সে নিজের সংকল্প ও সৃজনশীলতা দেই কেবল পরিবার নুহে সমগ্র দেশের অর্থনীতিকে সুদৃঢ় করে। সেথিপাই তো আজির শাসনতন্ত্র পূর্বর মহিলা কল্যাণরু মহিলা নেতৃত্বের বিকাশ আড়কু এক বিপ্লবাত্মক পরিবর্তন আনিছি। এথি নিমন্তে বিধিবদ্ধ ভাবে নারীর শিক্ষা, দক্ষতা, কৌশলকু অভিবৃদ্ধি করে নারীর যোগদানকু সামাজিক, আর্থিক ও রাজনৈতিক স্তরে সুদৃঢ় করিবা পাই তৃণমূল স্তরু অনেক নারী কেন্দ্রিক যোজনা প্রণয়ন হয়েছে। তথাপি যদি দেখিবা এই রূপান্তরণর তিনোটি মুখ্য সোপান রয়েছে। যেমিতিকি প্রথম সোপান হিসাবে আমি ভাবিবা স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সম্মান। জনে মহিলা ভাবিলে দেখি নেতৃত্ব নেবার স্বপ্ন কেমিতি দেখিব যদি সে দিনকু 8-10 ঘন্টা কাঠ চুলির বিষাক্ত ধোঁয়ারে সময় কাটুথিব কিংবা নিজকু সুরক্ষিত মনু নথিব। সেথিপাই তো অন্যতম নারী কেন্দ্রিক যোজনা সবু যেমিতি বেটি বচাও বেটি পড়াও এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা মাধ্যমে কন্যা শিশুর রক্ষা ও ভবিষ্যৎকু সুরক্ষিত করা যাইছি। সেইপরি প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা মাধ্যমে 10 কোটির অধিক পরিবারকু স্বচ্ছ রন্ধন গ্যাস দিয়া যাইছি। এহা ছড়া প্রধানমন্ত্রী আবাস যোজনারে প্রায় 70%রু অধিক ঘর মহিলাঙ্ক নামে পঞ্জীকৃত হয়েছে, যাহা সেমানকু তাঙ্কর আইনগত মালিকানা সত্ত্ব সহিত সামাজিক

0: ভৌণী নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ, বড়িয়া কথা মনে কইলে মাত্র দিদি।
0: হ্যাঁ, দেখো তো আগে এতে খরা হতুলা কি
2: কুঠি
0: বর্ষা মিশার সমান টাইম রহুতুলা। আমি তো দায়ী, জঙ্গল নষ্ট করি কি না আমি কা দায়ী?
2: ওই ইবাটে আমার মাটি মিশার নষ্ট হচ্ছে,
0: নষ্ট হচ্ছে,
2: মৃত্তিকা খেয়ে হচ্ছে কি নাই?
0: প্রকৃতিকে রক্ষা করবার আছে বলে আমি চারিআড়ে নূয়া নূয়া জঙ্গল তৈরি করবার আছে।
2: সত কথা, আজ আহু বড়িয়া কথা গুটে শুনলু আজ আমি। হ্যাঁ, এলে এবে আর গুটে বড়িয়া কথা শুনাইবি তোমাকে।
0: নাই মন সর্দা পাই কি ছানছো কি নাই?
2: সেটা তো কইছি, এবে চাষবাসের সময় হয় সেটা পাই চাষবাস উপরে গোটে গীত গুটে শুনে দেবা।
0: তুমি ব্যবস্থা করছো আগ্রহ
2: শুনবা
0: শুনবা ভাই।